শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26 আগস্ট বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন, জাপানি বিচারপতিদের দুটি প্রধান আন্তর্জাতিক আদালতের প্রধান হিসেবে অবস্থান করা মূলত আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য জাপানের প্রচেষ্টারই প্রতিফলন। সোমবার টোকিওতে চতুর্থ টোকিও আন্তর্জাতিক আইন সংক্রান্ত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে মোতেগি একটি ভিডিও বার্তা প্রদান করেন। এশীয় এবং আফ্রিকার দেশগুলোর সরকারি কর্মকর্তাদের আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিষয়ে যথার্থ জ্ঞান প্রদানের উদ্দেশ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মোতেগি বলেছেন, যেহেতু আমরা যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলেছি সেটি নানা রকমের চ্যালেঞ্জের সম্মুখীন, তাই আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগে বাস করছি যা নির্ধারণ করবে যে সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায় আইনের শাসনের উপর ভিত্তি করে রচিত একটি অবাধ ও মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা সমুন্নত রাখতে পারবে কিনা। তিনি আরও বলেন, জাপান শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং আইনি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং এই প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণে সক্রিয়ভাবে কাজ করছে। মোতেগি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালত উভয় ক্ষেত্রে প্রেসিডেন্সি জাপানি বিচারকদের দ্বারা অলঙ্কৃত হওয়ার বিষয়টি আমাদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন ঘটিয়েছে। জাপান সরকার বিদেশি নাগরিকদের বসবাসের অনুমতি প্রক্রিয়ার ফি একাধিক স্তরে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই পদক্ষেপটি অনুমোদন করা হয়েছে এবং অভিবাসন নিয়ন্ত্রণ আইনের সংশোধনীর সাথে সঙ্গতি রেখে এটি 1 অক্টোবর থেকে কার্যকর করা হবে। স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য বর্তমান ফি 10,000 ইয়েন বা প্রায় $63 থেকে বৃদ্ধি করে $2,00,000 বা প্রায় $1,250 বেশি নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়াটি কেবল সশরীরে উপস্থিত হয়েই সম্পন্ন করা যাবে। আবাসিক মর্যাদা নবায়ন অথবা পরিবর্তনের জন্য বর্তমান ফি দাপ্তরিক কাউন্টারে $6,000 বা প্রায় $38 এবং অনলাইনে $5,500 বা প্রায় $35 নির্ধারিত রয়েছে। 3 মাস পর্যন্ত অবস্থান করার ক্ষেত্রে কাউন্টার এবং অনলাইন উভয় ক্ষেত্রেই মাশুল বৃদ্ধি করে $10,000 বা প্রায় $63 করা হবে। 1 বছর পর্যন্ত থাকার জন্য কাউন্টারে ফি বৃদ্ধি করে $33,000 বা $205 বেশি এবং অনলাইনে $27,000 বা প্রায় $170 করা হবে। 5 বছর বা তার বেশি সময় অবস্থান করার জন্য ফি কাউন্টারে $75,000 বা প্রায় $470 এবং অনলাইনে $65,000 বা $400 বেশি করা হবে। সরকার বলছে, শরণার্থী হিসেবে স্বীকৃত ব্যক্তিসহ আর্থিক সংকটে থাকা আবেদনকারীদের জন্য এই ফি কমানো হবে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। এনএইচকে জানতে পেরেছে যে উত্তর পূর্ব জাপানের ফুকুশিমা জেলায় অবস্থিত ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 2011 সালের দুর্ঘটনার পর দূষণমুক্তকরণ কাজের সময় সরানো মাটি টোকিওর বাইরে দুটি স্থানে পুনরায় ব্যবহার করা হবে। সূত্র মতে, সরকার টোকিওর পার্শ্ববর্তী সাইতামা শহর এবং উত্তর পূর্ব জাপানের সেন্দাই শহরে কেন্দ্রীয় সরকারি দপ্তর কমপ্লেক্সের প্রাঙ্গণে মাটি ব্যবহারের ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মাটি ফুকুশিমা জেলার অন্তর্বর্তীকালীন সংরক্ষণাগারগুলোতে রয়েছে। আইন অনুযায়ী 2045 সালের মার্চের মধ্যে এই মাটি জেলার বাইরে অপসারণ করতে হবে। চূড়ান্ত বিকিরণের পরিমাণ কমানোর লক্ষ্যে সরকার দেশজুড়ে জনকল্যাণমূলক কাজ ও অন্যান্য প্রকল্পে স্বল্প ঘনত্বের তেজস্ক্রিয় পদার্থ যুক্ত মাটি পুনর্ব্যবহার করার পরিকল্পনা করছে। এই পরিকল্পনা সম্পর্কে বোধগম্যতা বৃদ্ধি করতে সরকার গত বছর থেকে টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থাসহ বিভিন্ন স্থানে এই মাটি ব্যবহার করে আসছে। টোকিওর পুনর্ব্যবহৃত স্থানগুলোতে এই মাটি ফুলের বাগান এবং অন্যান্য এলাকায় রাখা হয়েছে। এতে প্রতি কিলোগ্রামে সরকারি মান অনুযায়ী 8,000 ব্যাকেরেলের বেশি তেজস্ক্রিয় সিজিয়াম নেই। তেজস্ক্রিয়তার বিস্তার রোধ করতে উপরে সাধারণ মাটি দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কুমামোতো জেলার সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়েছে যে আশ্রয়কেন্দ্রে পরিবেশিত একটি শুকুরের মাংসের পদ নিয়ে অভিযোগ করে মুসলিম আশ্রয় প্রার্থীরা গোলযোগ সৃষ্টি করেছেন। মুসলমানরা ধর্মীয় কারণে শুকুরের মাংস গ্রহণ করেন না। এনএইচকে আশ্রয়কেন্দ্র স্থাপন করা কুমামোতো জেলা সরকার এবং জেলার 38টি স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের সাক্ষাৎকার নেয় এবং জানতে পারে যে এমন কোনো সমস্যা ছিল না। গত মাসে কুমামোতোতে ভূমিকম্প আঘাত হানার পর থেকে এক্স, থ্রেডস এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য পোস্ট করা হয় যে খাদ্য সহায়তা হিসেবে পরিবেশন করা শুকুরের মাংসের মিসো স্যুপ নিয়ে মুসলমানরা অভিযোগ করেছেন। এই ধরনের পোস্টগুলো মোট 16 মিলিয়নেরও বেশি ভিউ পায়। জানা গেছে, ভূমিকম্প আঘাত হানার আগে অনলাইনে করা একটি মন্তব্যের উপর ভিত্তি করে পোস্টগুলো করা হয়েছিল। প্রকৃতপক্ষে জেলার একদল মুসলিম এবং আন্তর্জাতিক অলাভজনক সংস্থাগুলো ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মুসলিম জনগোষ্ঠীর কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছিলেন। কুমামোতো জেলার একজন কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে আশ্রয়কেন্দ্রগুলোতে এমন কোনো বিভ্রান্তি ছিল না এবং খাদ্য সহায়তা হিসেবে পরিবেশিত শুকুরের মাংসের পদ খেতে না পারার বিষয়ে কোনো মুসলমান ব্যক্তি অভিযোগ করেননি। কুমামোতো ইসলামিক সেন্টারের প্রধান বলেন, অনলাইনে এই ধরনের পোস্ট ছড়ানোয় তিনি দুঃখিত, কারণ কিছু লোক এগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে পারেন। তিনি বলেন, এই ভুয়া খবর উপেক্ষা করা ছাড়া তাদের আর কিছুই করার নেই। তিনি বলেন যে তিনি 25 বছর ধরে জাপানে বসবাস করছেন এবং সম্প্রতি তিনি মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি পেতে দেখছেন। তিনিও বলেন, দেশের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কোনো সমস্যা থাকলে জাপানি জনগণ যেন তা তাদের জানায় এবং ইসলাম বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তিনি সর্বদা প্রস্তুত।
1: এনএসকিউ ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।